0: এখন আমরা মন শুনত রে নাগপুরি কৃষি গীত দেবদাস বিশ্বকর্মা ও সঙ্গী মনকর গাওয়াল গীত কে আর ফির কার্যক্রম মে আগে বড়ব আর সে জানকারি করব কাহে কিষান মন তো খেতী বাড়ি করে না ফল সবজি কর ভী খেতী করে না লেকিন জব হুয়া কীট মনকর প্রকোপ ফেলা তো উসন স্থিতি মে অন্ধাধুন রাসায়নিক দবা কর ছিড়কাও করে না আর জব রাসায়নিক দবা কর ছিড়কাও হয়েলা তো উসন স্থিতি মে ফল হো ইয়া সবজি মে দুষ্প্রভাব পড়ি যায়লা যেকর চলতে খায়ক পিয়েক মে ভি উকর মে হানিকারক ভি হ্যায় তো ইকর লগেন যে কিষান মন হ্যায় খেতী বাড়ি সে জুড়ল হ্যায় যে ফল কর করেনা সবজি কর করেনা ও মনকে ধ্যান দেখে আর ওকর প্রবন্ধন ভি উচিত ঢঙ্গ সে করেক চাহি
1: তো চলো দাদা এক রহে বিস্তার রূপ মে জানকারি করেনা কি জৈব কীটনাশক দ্বারা সবজি এবং ফল মে কীট প্রবন্ধন বিশেষজ্ঞ হ্যায় ডক্টর প্রীতি প্রিয়া আর একর সে ভেট কে রহে কৃষ্ণ জীবন পৌরাণিক
0: চলো জানকারি করব
2: किसान साथियों नमस्कार। लगातार अंधाधुंध रासायनिक कीटनाशकों के उपयोग से कई समस्याएं सामने आ रही हैं। कीटों में प्रतिरोधकता विकसित हो रही है, पर्यावरण दूषित हो रहा है, मित्र कीट नष्ट हो रहे हैं तथा फलों और सब्जियों में कीटनाशकों के अवशेष भी पाए जा रहे हैं। ऐसी स्थिति में आवश्यकता है ऐसे विकल्पों की जो प्रभावी होने के साथ साथ सुरक्षित, सस्ते

0: আর এনকান জম করে ইসুগিজে আহুড়ি লালাচেনক তাইনা জীবন কো। ফাস্ট ফুড মেনলে রেদো চৌমিন, বার্গার, পিজা এমান এমান জমে আকো হিজু উতনা। এনা কো জানাও জানাও জম কেরে হড়মরে এতকান আসার টগোয়া। ফাস্ট ফুড যা জাঙ্ক ফুড করে পোষক তত্ত্ব কো, ভিটামিন কো, আয়রন কো, খনিজ কো, ওড়ো আহার ফাইবার লেকান কো কাতাইনা। আর নেয়া কতে কুপোষণ হড়ম কো বুগিন ওড়ো হড়ম মোটো লেকান জিনিস কো বাতনা। আর এনকা হড়ম সাঙ্গিন ও মোটো কানরে আবু জীবন কো ইসবু বালায় ওয়া আর ইসু বালায় কো হিজুগা।
1: চৌমিন, পিজা, বার্গার লেকান জিনিস কো জমলে রে ক্যান্সার, বিপি, সুগার, কুড়াম ভিতর রেয়া রোগ কো সিরজাওয়া। হুড়িং উমার রে হাড়াম বুড়িয়েতান লেকা লেলা জিয়াচি নে লেকান জমে আকো চিমিন দিন রেয়া আর জান সুনুম কোতে কো ইসিন জেদা। এনা কো সেকেড়া ইসিনো লেকাগে আবু হড়মো কোয়ো মানি মানিতে ইসিন হাপে লাসুর হাপেওয়া। এন জমে আকোতে হড়মো ভিতর ইতিল বায়ুগা, দা নারি মায়ম নারী কো ইতিলতে তেপেদোয়া আর দা মায়ম কো হিজু সিনো হোকা জানরে হড়ো হন্না জিও সেনুগা। নিমির গাপা সবেন হড়ো কো হুড়িংকান রেগে কাটাতি মায়াং হাসু লিকান রোগ কো নাম জাতবুগা। এনা কো সবেন নেয়া করা চালতেগে হোবা অতান।
0: না আবু চারচাতান তাই কিনা ফাস্ট ফুড স্বাস্থ্য কে লিয়ে হানিকারক, তিসিং ওড়ো মিয়াদবু চারচায়া এনা দো নাসা সে দূর রহে। নিমির গাপা আবু সমাজ রে সবেন লিকান নাসা কো উড়ুং ওতনা, চা এনকান আকো বাই উতনা। ইলি, আরখি আর নাসা, পান বিড়ি, সিগারেট আ নাসা মেনে নেয়া কোয়াতে বিনগা রকম রেয়া নাসা কো মেনাগা কাজি কা দাড়িয়েওয়া। হালির আ দিন করে রকম রেয়া নাসা কো লেলওয়া, লেললে রেদো পুরা আওতার মোবাইল রেয়া নাসা হড় হন করে লেল নাম অতনা। নেয়া রা নাসা দো হুপড়িং হুপড়িং হন কো ইসু কো লেলতানা, চাহ বুড়িয়া হাড়াম কো ইসু গে কো লেলতানা, ইনা কো নেকা কো লেলতানা চি নিয়া গে সবেনা কামিরে হিজুক তানা মেন লেকা। নাসাতে হড় হন কো আ জীবন কো হড়ম কো ওড়ো ওড়া দুয়ার কো সবেন বাগড়াও গিড়ি তানা, মেন দো ইমিন রেও সবেন হড় কো নাসা কাকো বাগে দাড়ি তানা। বাদকাম ওড়ো যা কা বু জমতান কো সাঙ্গি ইদিয়ে ওতনা, নু জমতে টাকা পয়সা পুরা আগে খরচাওয়া, বাবা চাউলি ওতে আড়ি ওড়া দুয়ার সবেন আখরিং চাবাতনা, নাসা পান তে রেও ডিকা নামগা।
1: নিমিন বারিকা জানাও জানো নাসার জানরে হড়মো কমজোরোয়া আর হড়মোরে রকম রে হাসু দুকু কো পলোয়া। বুকিন বিচার কো কা হিজুগা, চিমিন হড় কো নু জম কিয়াতে কা ঠাউকা কামি কো কো রেকে যেদা, এনা তেকে কো কাজিয়ে কাদা ইলি আর কি আর কি দা নাসা পান নাসেয়া। এনাতে আবু নাসা পানাতে সাঙ্গিন দেগেবু তাই না চারচারে ইসু গুণগান চারচা কবু আয়ুম কিদা, তিসিং সুকু সেনাং দুরং আয়ুম রা দিন তেনা এলামার মিসে সুকু সেনাং দুরং কবু আয়ুম লেয়া। সুকু সেনাং দুরং আয়ুম মেনতে ফার্মাই স্কুল তে দেখো হাতু মানকাম ডি ঘুন্টি আতে সানিকা মুন্ডা, মাঙ্গি, সরজু, সুমি, সামু, জিতুয়া মুন্ডা ওড়ো আকুয়া ওড়া করেন কো নিকু কৃষ্ণ নিকু দুরং আয়ুম কো সানাং তেনা।